নমস্কার, এটা আকাশবাণী টুরা। ইলা সময় হলে ভেনল 6:30 আর ইলা লগেলগে আরম্ভ করব নিলে আজিল অনুষ্ঠান গাছা। এই অনুষ্ঠানটা প্রচার হব লাগিছে মিডিয়াম ওয়েবল 243.31 মিটার আর কিলো হর্টস 1233 নি। আজি বিশুধবার জুন মাসলা 25 তারিখ 2026। শ্রোতাগিলা, আজি এই অনুষ্ঠানলা পুইলানি আপনার লগে আগবাড়াব নিলে শিল্পী পলেশ হাজং আর ওলা সহশিল্পী কণ্ঠনি ক্রমে দুইদ গীতালু গান।

শ্রোতাগিলা আপনাগিলে আজি অনুষ্ঠান পিলেনি শিল্পী পলেশ হাজং আর ওলা সহশিল্পীগিল কণ্ঠনি ক্রমে দুইদ গীতালু গান শুনিলে। ইলা আপনাগিল আগবাড়াব নিলে যুগ খটপরা আর ইলা লক্ষণলা সম্বন্ধে কিছু কথা। যুগ আমলা অমূল্য রত্ন জ্বালা দ্বারা আমরা ই সুন্দর পৃথিবীরগে দেখে, কিন্তু যুগল প্রতি আমলা একটি পাশা অবহেলারাই আমাকে অন্ধতালা শিকার বানাব পায়। আমলা মাইদ থকনে বাখার মানে আছে যে যুগল আরম্ভণি সমস্যালা লক্ষণ ঘিলগে অনদেখা করে আর আস্তে আস্তে ই সমস্যারাই গম্ভীর রূপ ধারণ করে। উদবদে শরীরল অন্য অঙ্গলা লগতে যুগল যত্ন নিবা লাগে। যুগল নানান সমস্যা ঘিলল থকন এগরা হলে ক্যাটারেক অর্থাৎ যুগ খত পুরা। ই যুগ রোগর মনল বয়স পাড়ার লগে লগে হুবালা সম্ভাবনা থাকে। ই সমস্যার যুগনি আহিলে আস্তে আস্তে যুগল দৃষ্টিশক্তি কম হওয়া ধরে, জ্বালা ফলস্বরূপে ও মনল দীখানি অস্পষ্ট হয়। আমলা যুগল ফুনি এগরা আবরণ থাকে যাকে কোয়া হয় লেন্স। ইলা ব্যতিক্রম হলে দেখানি অসুবিধা আরম্ভ হয়। ই যুগল লেন্জা প্রোটিন আর পানি দিয়ে তৈরি হয়। জিভুলা বয়স বাড়িব ধরে প্রোটিন ঘিল জোড়া লাগিব ধরে আর লেন্সলা উফুর ভাগরা ঘুলে হয়ে পড়ে। জি রোগ রাগে ক্যাটারেক বা আমলা গাও গইল

আমি টুইটারকে একটা জিনিস থেকে দেখা দেওয়া আর যে কোনো রং দেখানে কি রং স্পষ্টকে ধরিব না পাওয়া, যিয়ে নহক চোখত পুরা রোগ ইলা একটা সাধারণ রোগ হয়ে পড়েছে। ইডা ইলা একটা সাধারণ চোখ অস্ত্রোপচারলা মাধ্যমে সমাধান করা যায়। অন্যান্য রোগল অস্ত্রোপচারলা ধক রোগীকে কোনো কষ্ট আর অসুবিধা নহায়। উদবদে চোখত পড়লে চিন্তা বা ভয় করালা কোনো প্রয়োজন নাই ই সময় নিকে। শ্রোতাগিল আপনাগিল এতমক চোখ খটপুরা আর ইলা লক্ষণলা সম্বন্ধে কিছু কথা শুনিলে। ই অনুষ্ঠানটা আপনাগিল শুনব লাগিছে আকাশবাণী তুরা কেন্দ্র থকন। ইলা আপনাগিলকে শুনব নিলে শিল্পী লক্ষ্মীরানী হাজংলা কণ্ঠনী একটা আধুনিক গান গানলা কোঠা রসুর কানুরাম হাজংলা।

শিল্পী লক্ষ্মীরানী হাজংলা গাওয়া আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনিক লাগে শুনব নিলে শিল্পী পৃথিবীরাজ হাজংলা কণ্ঠনী একরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীল নিজেল।

শিল্পী পৃথ্বীৰাজ হাজংলা কণ্ঠনি আধুনিক গান্দা শুনিলে ইলা আপনি লগে শুনাব নিলে শিল্পী ভূপেন্দ্র হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীলা নিজেলা।

শিল্পী ভূপেন্দ্র হাজংলা গাওয়া আধুনি গান্ডা শুনিলে আর এই গানলা লগে লগে অনুষ্ঠান গাছলা সময় আজিলা বিনেন ইডেতে শেষ হয়ে আহিলে আর আপনি খিলা তখন আজিলা বিনেন ইডেতে বিদায় নিলেই নমস্কার।